নিখিল শর্মা আর ফটিকচন্দ্র বর্মন, ট্রান্সমিটারত মিথিলেশ কুমার রঞ্জন, বিজিত শর্মা আর আশিফ আহমেদ, এফএম ট্রান্সমিটারত দীপামণি ডেকা। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, নিবেদন কৰা হৈছে বন্দনা।

0: সৃষ্টি উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাব। সৃষ্টি বলতে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে বুঝায়। এটাকে সমগ্র বিশ্বকে আমি তিনি ভাগ করে চাব পারো, সেয়া হল অদৃশ্য জগৎ, অর্ধদৃশ্য জগৎ আর দৃশ্য জগৎ। অদৃশ্য জগতের রহস্য স্বতন্ত্র, কিন্তু অর্ধদৃশ্য জগতের লগতে এই দৃশ্য জগৎখনও মূল মহাশক্তির প্রভাবত অবিরাম গতিত আবর্তিত হয়ে আছে। মুহূর্তর বাবেও কোনো কতো স্থির হয়ে থাকা নাই আর থাকিবও পড়া নাই। অদৃশ্য আর অর্ধদৃশ্যর কথা বাদ দিলেও দৃশ্যমান জগততো সেই অবিরাম আবর্তনের ফলত অহরহ পরিবর্তন হয়ে আছে। এই পদার্থ ঘটিত সমস্ত জগতের প্রত্যেকটি পদার্থর মাজতেই সেই শক্তিময় জ্যোতির তরঙ্গ অহরহ প্রবাহিত হয়ে আছে। অসীম শক্তিশালী এই তরঙ্গমালা প্রত্যেকটি পদার্থর রন্ধ্রে রন্ধ্রে বিয়পি আছে। যেতিয়াই যে কোনো পদার্থ যে কোনো কারণেই এই তরঙ্গর পরা বিচ্ছিন্ন হয়ে পড়ে, তেতিয়াই সেই তার পদার্থ জীবন হেরুয়াই। বর্তমান পৃথিবীত মৃত্যু আখ্যা দিয়া ঘটনাটির তাৎপর্যও এই। সেই জ্যোতি ইমানেই তীব্র যে মানবর বাহ্যিক দৃষ্টি তাক সহ্য করিব নোয়ারে, আন্তরিক দৃষ্টিও তাক ঢুকি পাব নোয়ারে। বরঞ্চ বাহ্যিক দৃষ্টির স্বতন্ত্র কোনো অর্থ ইয়াত নাই। স্বয়ং সেই জ্যোতিয়েই বাহ্যিক দৃষ্টিদর্শন শক্তি, আর আন্তরিক দৃষ্টিরও ইয়াত কোনো মূল্য নাই। স্বয়ং সেই জ্যোতিয়েই অন্তঃদৃষ্টির উদ্ভাবক শক্তি। এই সত্য শুদ্ধ জ্যোতির ব্যাপক তরঙ্গই সমস্ত সৃষ্ট জগতের মূলাধার। ই অত্যন্ত গোপন সত্ত্বেও সম্পূর্ণ প্রকাশমান। এই জ্যোতির্ময় শক্তি সর্বত্র বিরাজমান। এই মহাবিশ্বর মহাপ্রাণ, ইয়ার কোনো আকার নাই, রূপ গন্ধ নাই, সীমা সংখ্যা নাই, স্থান মান নাই, কাল নাই, সকলোরে ঊর্ধ্বত এক মহান সত্তার অস্তিত্ব। ইয়াক কোনো ভাষারে প্রকাশ করাতো সম্ভব নহয়। এই সমস্ত সৃষ্ট জগৎ সম্ভাব্য সত্য। এই ইসলাম ধর্মর দর্শনের সর্বগুজ্যতম তত্ত্ব। এয়া বেদান্ত দর্শনেরও সিদ্ধান্ত। এই আদি অন্তযুক্ত বিশ্বর সমস্ত বস্তুকেই বিশ্লেষণ করে চালে দেখা পাব মানব জাতিটি হয়েছে সর্বাঙ্গ সুন্দর সম্পূর্ণ সৃষ্টি। সেই মানবক আল্লাই এই পৃথিবীত নিজের প্রতিনিধি আখ্যা দিছে, আর প্রতিনিধি মাত্রই নিয়োগকর্তার ওসর বাধ্য হয়ে থাকিব লাগিব। এই বাধ্যতা যত সৎভাবে মানি চলা হয় তাতেই উপজে ভক্তি। ভক্তির উপলব্ধি যেতিয়া পূর্ণ হয় তেতিয়া উপজে প্রেম, আর প্রেম যেতিয়া পরিপূর্ণ হয় তেতিয়া প্রেমিকে সর্বস্ব ত্যাগ করে একমাত্র প্রিয়কেই বিচারে। এ তত্ত্বজ্ঞান, এ ব্রহ্মজ্ঞান।
1: আজির মুকুতামালাত পবিত্র কোরআনের বাণী শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনো আহক মুস্তাকিন আহমেদ আৰু সংগীতসকলে গোৱা জিকিৰ।

নমস্কার শ্রোতাসকল, সুপ্রভাত। আশা করছো আপনার সকলো ভালে কুশলে আছে। আপনার সঙ্গে কথা পাতবল মাইক্রোফোনের সম্মুখত মই ইন্দ্রজিৎ দাস। প্রভাতী তরঙ্গ এই অনুষ্ঠানটি আপনাদের প্রতিটি খণ্ডতে একো একোটা বিশেষ বিষয়ত আমার আলোচনাত আপনাদেরও ভাগ লয়, আপনাদের নিজের মতামত ব্যক্ত করে। আর আপনাদের জানে প্রতি শুক্রবার আমার প্রভাতী তরঙ্গ অনুষ্ঠানটি অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালের সৌজন্যত প্রচার করে থাকা হয়েছে। আর আজির এই খণ্ডটির বিষয় হয়েছে জরুরীকালীন স্বাস্থ্য যতন। আমি যদি ইমার্জেন্সি বলে কোম, জরুরীকালীন অবস্থাত আপনাদের কি করা উচিত, বা জরুরীকালীন স্বাস্থ্য সেবা কি, আন স্বাস্থ্যসেবাতক জরুরীকালীন স্বাস্থ্যসেবা কিদরে পৃথক, আর জরুরীকালীন সময়ত কারোবার হার্ট এটাক হয়েছে সেইখানে সময় আপনাদের তৎকালীনভাবে কি করব, আপনাদের 108 ডায়াল করেছে কিন্তু এম্বুলেন্স আহি পোৱা নাই, সেইখানে সময় আপনাদের কি ধরনের স্বাস্থ্যর যতন লব, এই সকল কথা আজি বিতংক পাতিম। আমি সাধারণত এনেকুৱা বিষয়ত আমি কথা নাপাতো, অন্যান্য যাক বিশেষ রোগের কথা পাতো, কিন্তু এই জরুরীকালীন সময়ত আমিনো কি করা উচিত এই কথাখিনি আসলতে জানাতো খুব প্রয়োজন। আর আপনাদের জানেই যে অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালে যিকেইটা খণ্ডত আমার পৃষ্ঠপোষকতা আগবাইছে প্রতিটি খণ্ডতে একো একটা বিশেষ বিষয়ত কথা পতার বাবে এটা সুযোগ সৃষ্টি করেছে। আর জনসাধারণের স্বাস্থ্য সজাগতার দিকত আকাশবাণী আর অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালে একেলগে এই অনুষ্ঠানটি প্রচার করে আছে। গতি জরুরীকালীন স্বাস্থ্য সেবা সম্পর্কে, স্বাস্থ্য যতন কিদরে লব এই সম্পর্কে আমি আজি বিতংক কথা পাতিম। অনুষ্ঠানটির মাজলে আমি আগবাড়িম, ঠিক 9:30 আমি আলোচনার মাজলে যাম, এই বিষয়ে আমি আলোচনা করি। ইতিমধ্যে আমার অতিথি স্টুডিওত উপস্থিত হয়েছেহি। শ্রোতাসকল, অনুষ্ঠান আরম্ভণিতে জানাও আমার আকাশবাণী অংশকালীন ঘোষ ঘোষিকাসকলের যি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ইতিমধ্যে ফলাফল সমূহ আমার ফেসবুক পেজত দিয়া হয়েছে, আপনাদের সেয়া চাব পারে। আর যখন উত্তীর্ণ হয়েছে তখেসলক আমি জানাও যে জুন মাহর শেষের সপ্তাহত নহলে জুলাই মাহর প্রথম ভাগতে আমার যি কণ্ঠস্বর পরীক্ষা অনুষ্ঠিত হব সেই সম্পর্কে আপনাদের ইমেইল যোগে জানা হব। যদি আপনাদের ইমেইল নাপায় তেতিয়াহলে কি করব লাগবে সেই সম্পর্কে আপনাদের আমি সবিশেষ আমার AIR গুৱাহাটী ফেসবুক পেজত জানাম। আজির অনুষ্ঠানটি আমি আরম্ভ করি উৎপলা শইকীয়া সোণালী জয়ন্তী নগর যোরহাটের সংযুক্ত হয়েছে, আর আমার শ্রোতাসকল সংযুক্ত হব যখন শ্রোতাই ফেসবুক পেজত আমার অনুষ্ঠান উপভোগ নকরে কিন্তু রেডিও সিটত শুনে থাকে, তেখেতসকল আমার অতি আপন, কোনোবা হয়তো এপত শুনে থাকে, নিউজ অন AIR অথবা AIR রেডিও এপত অনুষ্ঠানটি শুনে থাকে, গতি তেখেতসকলকো আমি আদরণি জানাইছো। আর আজি আমাক

0: রক্ষা পরিচারিকা সকলের সুব্যবস্থা করব বলে আশা রাখিল। এতিয়া এইটো পরিয়ালে আসলে ব্যবস্থা করব আর অকলখরে থাকাবিল চিকিৎসালয়ের ফল যদি কিনা আপনাদের সহযোগ লাভ করে হলে নিশ্চয় সেই ব্যবস্থা করব। কথাবর ইমান সুন্দরক কে আছে বাইদেউগী বহুত বহুত ধন্যবাদ কল্পনা কলিতা, ধন্যবাদ জানাইছে আপনার। উত্তম কুমার রয় আমার অনুষ্ঠানে আহিছে কল্পনা কলিতা, আপনি কাহিলেপার অবনীকান্ত শর্মা যে কথা কৈছে ফাস্টফুডের কুপ্রভাব, মাদক দ্রব্যর কুপ্রভাব আর রোগের ইয়ার সম্পর্ক, সেই বিষয়ে অকান আপনি কোয়াটো বিচারিছে তেখেতে।
1: ওকে, নিশ্চয়। আসলতে আমার লাইফস্টাইলটো এতিয়া কব গলে আমি সকলো এটা এটা যন্ত্র হয়ে পড়ছো, রাতেপরপরা রাতিলকে দৌড়ো আর তার মাজতে সময় পেলে ফাস্টফুড খাও, মাদক দ্রব্য আমি ব্যবহার করো। আর এইটো চাওঁতে চাওঁতে আমার লাইফস্টাইলটোয়ে আমাক এনেকুৱা ধরনের আপনার আসক্ত করে লৈছে যে আমি গমেই নাপাও। এতিয়া আমি আমার চিকিৎসালয় দেখিবলৈ পাও যে আগতে যোনবোৰ বেমার ধর বয়োজ্যেষ্ঠ লোকজনের হয়েছিল, যেন হার্ট এটেক হোক, স্ট্রোক হয়, এটা সেইব ধরনের বেমার আমি একদম স্ট্রোক ইন ইয়াং বা হার্ট এটেক ইন ইয়াং, আপনার 30 বছর 19 বছর লড়াও আমি পাইছো যোনে হার্ট এটেক লৈ পেলাই আহিছে। সেই 19 বছরীয় লড়াটুক এটা মাক দেউতাকক কবলৈ যে আপনার লড়াটোর হার্ট এটেক হয়েছে, এইটো আমার কারণে বুঝাবলেও বহুত টান হয়, মাক দেউতাকও উপলব্ধি করবলেও বহুত টান হয় যে ইমান সরুতে মূল লড়াটোরনো কেনেকে হার্ট এটেক হব পারে। কিন্তু এইবোৰ আসলতে সব আমার লাইফস্টাইলটোর উপর হে জড়িত, আমি যিটো খাইছো, আমার খোৱা বোৱাৰ একো নিয়ম নাই, আমার টোপনির একো নিয়ম নাই, আমি মোবাইল অনবরতে মোবাইল, এইটো এটা মোবাইলৰ যোনটো এডিকশন হৈছে সেইটোতো সৰু লৰা ছোৱালীৰ মই নকওঁ, আমার ডাঙৰবিলাকৰো আসলতে আমি সকলোবোৰে আমি মোবাইল এডিকশনত ভুগি আছো। সো এইখিনি হয়, আমি লাইফস্টাইলটো আমি ডেফিনেটলি আমি মডিফাই কৰিবই লাগিব, এইটো এই প্রচেষ্টাটো আমি নিজেই লব লাগিব, কারণ আমার স্বাস্থ্যটো আমার স্বাস্থ্যর যতনটো আমার হাতত। সো এইখিনি কাম যদি আমি কৰিবলগীয়া আমি নিজের কারণে নকৰিলে আন কোনো মানুহে আহি আমার কারণে কৰি দিব নোৱাৰে।
0: আজি সঁচাকৈ ভাল লাগিছে কথা পাতি, আর জোনমণি কলিতা কৈছে অতি সুন্দর অনুষ্ঠান ভাল লাগিছে, সালমা হাসনা তেখেতে কৈছে বাইদেউগৰাকী ধন্যবাদ, বৰ ধুনীয়াকৈ কথাবিলাক বুজাই দিছে আপুনি। এই কথাবিলাক আসলে এনেকৈ বুজাই দিলে শ্রোতাসকলেও ভাল পায় আর প্রতিগী ব্যক্তিয়ে বুঝাত সহজ হয়, বড় ধুনিয়াকে কথাখিনি কৈছে, গতি মোরও ভাল লাগিছে আজি অনুষ্ঠানটি বহি একেলগে থাকি এনেক কথা পাতি আছো। আর আপনার ফলের এটি বার্তা আহিছে, মই বহু সময় বার্তাটো শুনাব বিচরা নাছিল কারণ মই গম পোৱা নাই বার্তাটোত কি আছে, কারণ এই সময় যেহেতু বিবিধ ভারতীর আকৌ গানের অনুষ্ঠান এটা প্রচার হয়, গতি কোনোবাই আকৌ ইয়াত দি দিলে মই বজাই দিলে অলপ অসুবিধা হবো, কিন্তু রোসিঙে কথাটো শুনিছে, রোসিঙে শুনি বার্তাটি বজাব পাৰি বুলি কৈছে। মাধুমী নাথ আমার এগারী দিব্যাঙ্গ শ্রোতা, তখেতে দৃষ্টিশক্তি না থাকলেও মনের দৃষ্টি আমার সকলকে ভাল পায়, তখেতে লিখি দিব নয় সেই কারণে শ্রব্য বার্তা এটা প্রেরণ করেছে, আমি বার্তাটি শুনি লোক শুনাই লোক বিচারি, আর বার্তাটি শুনার পাছত আমার অতিথিগীক আমি সেয়া সুধিম।
2: নমস্কার, সুপ্রভাত, প্রভাতী তরঙ্গ অনুষ্ঠানটি শুনে আসো, যেহেতু কমেন্ট দিব নো ফেসবুকত আপনার জড়িয়ে সমল ব্যক্তিগীক আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছিল, তেখেতে সুন্দরক কথাখিনি বুঝাই দিয়ে আছে, বহুত ভাল লাগিছে, আশা করো সকলো শ্রোতাই উপকৃত হব বলি, লগতে আমিও উপকৃত হয়েছো, এনে ধরনের দিহা পরামর্শ আপনার পৰা সদায় পাম বলে আশা করলো, ধন্যবাদ। মাধুবী নাথ,
0: মাধুবী বাইদেউ ধন্যবাদ জানাইছো আপনাক, আপনি যদিও লিখিব পৰা নাই তথাপিও আপনি শ্রব্য বার্তা এটা প্রেরণ করে হলেও আপনি কথাখিনি জানাইছে, গতি আপনার আমি ধন্যবাদ জানাইছো। আর আমি কথা পাতিম যেহেতু শ্রোতাসকলেও খুব ভাল পাইছে, আনোয়ারা বেগমে বহুত ভাল লাগিছে বলে কৈছে, শ্রোতাসকল আপনাদের অনুষ্ঠানটি শুনে আছে, এই কথাখিনি আসলে মই ইয়ে কাষতে বহি থাকি, অতিথিগী কাষতে বহি থাকি বহু কথা নাজানো, বহু কথা মই শিকিছো, আপনাদেরও শুনে শিকিছে, বহুতে হয়তো এই মুহূর্তত অনুষ্ঠানটি উপভোগ করব পৰা নাই, কিন্তু পরবর্তী সময় অনুষ্ঠানটি উপভোগ করব, আপনাদের শেয়ার করক, এপোলো এক্সেলকেয়ার হাসপাতালের সৌজন্যত প্রচার করা আকাশবাণী গুয়াহাটির এই স্বাস্থ্য সজাগতার এক অনন্য অনুষ্ঠান প্রভাতী তরঙ্গ আপনাদের সকলে শেয়ার করি আশা করছো। এতিয়া হার্ট এটেকর কথা ওলাইছে, স্ট্রোকর কথা ওলাইছে, এই কথাটা আমি সাধারণত প্রায় শুনে থাকো, যেতিয়া এগারী হার্ট এটেক বা স্ট্রোক হওয়ার পাছত এগারী রোগী আপনার ওসর যায় ইমার্জেন্সি বিভাগলে যায়, যেটা জরুরীকালীন স্বাস্থ্যসেবা লোবলে আপনার তাদের উপস্থিত হয়, আপনাদের প্রথমে কি কি কাম করে আর লগতে জানিব বিচারিম, এইখিনি কোৱাৰ লগতে আপোনাৰ পৰা আৰু এটা কথা জানিব বিচাৰিম যে হার্ট এটেক বা স্ট্রোক বহুতৰে হয় আমি গমেই নাপাওঁ, আসলে কেনেকুৱা কেনেকুৱা লক্ষণ দেখা দিলে আসলে আমি আমি অলপ সতর্ক হব লাগে, সেই কথাখিনি প্রথমে আপোনালোকৰ ওচৰলৈ ৰোগীগৰাকী যেতিয়া লৈ যায় তেতিয়া কি ধৰণে আপোনালোকে চিকিৎসা সেৱা আগবঢ়ায় এই কথাখিনি।
1: আসলতে মই হেখিনি কোৱাৰ আগতে মই লক্ষণসমূহ যদি কৈ লওঁ তেনেহলে শ্রোতাসকল বেছি উপকৃত হ'ব। এতিয়া হার্ট এটেকৰ লক্ষণসমূহনো কি হয়? আমি সবেই জানো যে বুকুৰ বিষ হলেহে আসলতে হার্ট এটেক, সেইটোক আমি বুকুৰ বিষটো আসলতে আমি টিপিকাল সাইন বুলি কওঁ। কিন্তু এই টিপিকাল সাইনৰ বাহিৰেও বহুত এটিপিকাল সাইন থাকে, যোনখিনি হয়তো অকল যে বুকুৰ বিষ হৈছে তেনেকুৱা নহয়, তাৰ লগত আনুষঙ্গিক আৰু বহুত কিবা কিবি থাকিব পাৰে। কি হ'ব পাৰে? যদি মানুহজনে হঠাৎ বহুত কামিব ধৰিছে, যদি মানুহজনৰ মূৰটো বেয়া লাগিছে, কেতিয়াবা যে আমি হঠাৎ কওঁ মূৰটো হঠাৎ দেখোন বেয়া লাগি গ'ল, এনেকুৱা যদি বহুত ঘনাই ঘনাই হৈ থাকে, মানুহজনৰ যদি বাওঁহাতখন বিষাইছে, আপোনাৰ বিষটো অকণ অকণ এটা যেন ডিছকমফৰ্ট এটা বুকুখনত আছে, কিন্তু সেইটো বিষ বুলিও ক'ব নোৱাৰে, আৰু সেই বস্তুটো আপোনাৰ আপোনাৰ জলৈকে গৈছে বা আপোনাৰ পিঠিলৈকে গৈছে বা আপোনাৰ হাতলৈকে গৈছে, এইবোৰ হ'ল আমাৰ এটিপিকেল চাইন্স। আৰু এইটো এটা ষ্টেটিষ্টিকেলি প্ৰুভেন হয় যে 40-50% কেচেছত আচলতে চাইলেণ্ট কিলাৰ, মানে এই চিম্পটমছবিলাকে চাইলেণ্ট কিলাৰৰ নিচিনা কাম কৰে হাৰ্ট এটেকৰ কাৰণে। কাৰণ বহু সময়ত ৰোগীবিলাকেতো ধৰিবই নোৱাৰে, বুকুখন বেয়া লাগিছে বেয়া লাগিছে আৰু, কিনো অকণমান শুই দেচোন, আমাৰ ঘৰত এইটোৱেই হয় যে অকণমান যাচোন শুই দে, অকণমান গাখীৰ একাপ খাই দেচোন ভাল পাবি, কিন্তু এইটো আচলতে নহয়। আৰু চবতকৈ ইম্পৰ্টেণ্ট বা গুৰুত্বপূৰ্ণ কথাটো হ'ল গেছ। এই গেছে যে আমাৰ কিমান মানে মানুহ আমাৰ মাজৰ পৰা কাঢ়ি লৈ গৈছে এইটো মই আপোনালোকক বুজাব নোৱাৰোঁ। গেছ চব বস্তুৱেই গেছ নহয়। আমাৰ যেতিয়া জৰুৰীকালীন বিভাগত পেচেণ্টবোৰ আহে, বহুতেই কয় বাইদেউ বহুত গেছ হৈছে, আজি ৰাতিপুৱাৰ পৰা গেছেই হৈ আছে, মই পেণ্টপ খাই দিলোঁ, এইটো হৈছে ফাৰ্মাচীৰ আপোনাৰ সেয়া অ'ভাৰ দ্য কাউণ্টাৰ মেডিকেশ্যন, পেণ্টপ এটা আনিলে, এটা কিবা গেছৰ আৰু বেলেগ এটা দৰৱ আনিলে, মই গেছৰ দৰৱকেইটা খালোঁ কিন্তু মই বাইদেউ ভাল পোৱা নাই। আৰু যেতিয়া সেই ৰোগীজনক আমি লগে লগে যেতিয়া ECG কৰোঁ বা হেৰি কৰোঁ, আমি দেখোঁ একদম ডাঙৰ এটা মেজৰ হাৰ্ট এটেক হৈ আছে। চ' এইটো হৈছে আপোনাৰ হাৰ্ট এটেকৰ লক্ষণ। বুকুৰ বিষ হৈছে, খামি গৈছে, হঠাৎ বুকুখন অলপ বেয়া লাগিছে, বুকুখন ধপধপাইছে, সঘনাই আপুনি অচেতন হোৱাৰ নিচিনা হৈছে, এইবোৰ হ'ল হাৰ্ট এটেকৰ লক্ষণ। এতিয়া ষ্ট্ৰকৰ লক্ষণটোনো কি? ষ্ট্ৰকৰ লক্ষণটো মই যদি আপোনালোকক একদম সহজ কৰি দিওঁ, বি ফাষ্ট মানে কি? বি ফৰ বেলেঞ্চ। আপুনি যদি হঠাৎ দেখিছে আপোনাৰ মূৰটো ভাল লগা নাই, হঠাৎ আপুনি খোজকাঢ়ি আছে বেলেঞ্চটো লুজ কৰিছে। ই ফৰ আইজ, আইজত আপুনি যদি দেখিছে আপুনি চকুকেইটা দি ভালকৈ জানো দেখা নাই, বস্তুকেইটা দুটা দুটা দেখিছে বা অলপ অলপ আন্ধাৰ আন্ধাৰ দেখিছে, সেইকেইটা হ'ল আপোনাৰ চকুৰ আপোনাৰ লক্ষণকেইটা। তাৰপিছত ফাষ্ট, এফৰ পৰা আহিলে আপোনাৰ কি? ফেচ। আপোনাৰ মুখখন যদি হঠাৎ এটা ফালে বেঁকা হৈ গৈছে, আপোনাৰ যদি চকু পতাটো এটা ফালে দেখিছে যে হঠাৎ নামি আহিছে, তেনেহ'লে ফেচৰ। তাৰপিছত আহিলে এ ফৰ আৰ্মছ। মই যেনেকৈ আগতেও কৈছিলোঁ, আপোনাৰ যদি হঠাৎ আপোনাৰ কোনোবা এখন হাত বা কোনোবা এখন ভৰি আপোনাৰ লাগিছে নৰ্মেলখনতকৈ যেন ভালকৈ আপুনি উঠাব পৰা নাই বা চলাব পৰা নাই, সেইটো হৈছে আৰ্মছ। এছ হৈছে স্পীচ। স্পীচ মানে আপুনি কথাকেইটা কওঁতে যদি আপুনি নৰ্মেলি যেনেকৈ কয়, সিদিনাখন আপুনি কথাকেইটা কওঁতে আপোনাৰ লাগিছে আপোনাৰ কথাকেইটা লাগি লাগি ধৰিছে, আপুনি ভালকৈ কথা ক'ব পৰা নাই, বা বহু ক্ষেত্ৰত এনেকুৱা হয় যে কথাটোৱেই ক'ব পৰা নাই। চ' এইকেইটা হৈছে বি ফাষ্ট, আৰু টিটো হৈছে টাইম টু কল। এইকেইটা লক্ষণ যদি আপুনি দেখিছে তেনেহ'লে দেৰি নকৰিব, লগে লগে 108 মাতক, বা আপোনাৰ ওচৰত যদি আপোনাৰ নিজৰ গাড়ী আছে কোনোবা এজনক কওক মোক হস্পিটেললৈ লৈ যাওক। তো এইখিনি হ'ল আমাৰ হাৰ্ট এটেক আৰু ষ্ট্ৰকৰ আপোনাৰ যোনখিনি চিম্পটমছ। এতিয়া আমাৰ তাত যেতিয়া এজন হাৰ্ট এটেকৰ ৰোগী আহে, আমিনো কি কৰোঁ? চ' যেতিয়াই আমি আমাৰ তাত এনেকুৱা এজন পেচেণ্ট আহিলে, আমাৰ একচুৱেলি কিছুমান পাথৱেইজ থাকে, আমি প্ৰট'কলছ বুলি কওঁ, সেইটো আপোনাৰ এজন হাৰ্ট এটেকৰ কাৰণে, এজন ষ্ট্ৰক পেচেণ্টৰ কাৰণে, এজন RTA মানে ৰোড ট্ৰেফিক এক্সিডেণ্টৰ কাৰণে, বা এজন ছেপচিছৰ কাৰণে ইনফেকশ্যনত অহা পেচেণ্টৰ কাৰণে আমি বেলেগ বেলেগ পাথৱেইজ ইউজ কৰোঁ। চ' যেতিয়া এজন হাৰ্ট এটেকৰ ৰোগী আমাৰ তাত আহে, আমি পেচেণ্টজন প্ৰাইমেৰী এছেছমেণ্ট কৰাৰ লগে লগে প্ৰথম 10 মিনিটৰ ভিতৰত ECG এখন আৰু ট্ৰপনিন, এই দুটা টেষ্ট আমি কৰোঁ। তাৰপিছত এই 10ৰ পৰা আধা ঘণ্টাৰ ভিতৰত যেতিয়া আমি দেখোঁ যে যদি আমাৰ সেইটো হাৰ্ট এটেক বুলি আমাৰ সেইটো আমি ডায়েগনচিছ কৰি ল'লোঁ, লগে লগে আমি আমাৰ কাৰ্ডিঅ'লজিষ্ট আৰু আমাৰ কেথলেবৰ যোনটো টীম থাকে সেইটো আমি এক্টিভেট কৰি দিওঁ। তাৰপিছত আমাৰ এটা কনচেপ্ট আছে ডোৰ টু নিডল মানে কি? ৰোগীজন যেতিয়া আমাৰ হস্পিটেলত প্ৰথম সোমায়, তাৰপিছত এটা প্ৰচেছ আছে যোনটো কয় পাৰকিউটেনিয়াছ কৰোনাৰী ইণ্টাৰভেনশ্যন, যোনটোক আমি এনজিঅ'প্লাষ্টি বুলি কওঁ। চ' আমি ৰোগীজনক ততাতৈয়াকৈ আপোনাৰ 90 মিনিটৰ ভিতৰত কেথলেবত নি পেলাই এই PCI প্ৰচেছটো আমি আৰম্ভ কৰোঁ। তো ঠিক তেনেকৈ যেতিয়া সেইখিনি হৈ যায়, তাৰপিছত

0: অসমত তেওঁলোকে কামখিনি করে, প্রয়োজন হলে আর বিশেষজ্ঞ চিকিৎসকর তেওঁলোকে যোগাযোগ করে। গতিকে আর তেওঁলোকে কৈছে যে এই ক্ষেত্রে অডিট হয় যে তেওঁলোকে যিখিনি টাইম সময়ের ভিতর কামখিনি করবো সেইখিনি করেছে না নাই। আর এই ক্ষেত্রে এপোলো এক্সেল কেয়ার হাসপাতাল খুব স্ট্রিক্ট, তেওঁলোক কঠোর যাতে সেইখিনি যাতে খুব ভালদরে পালন করা হয়। গতিকে রোগীর স্বাস্থ্যর ক্ষেত্রে ফল কোনো ধরনের খেলিমেলি নাই, গোটেইখিনি সঠিকভাবে করবলে প্রয়াস করে আহিছে আর করে যাব। গতিকে ধন্যবাদ জানাইছো এপোলো এক্সেল কেয়ার হাসপাতাল আপনার ফল আজির অনুষ্ঠানটি আমার প্রচার করা হয়েছে।
1: হার্ট এটেক, স্ট্রোক, রোড এক্সিডেন্ট, শিশুর জরুরি অবস্থা, পেটর বিষ বা গ্যাস্ট্রিক ব্লিডিং, তৎক্ষণাৎ আহক এপোলো এক্সেল কেয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগলৈ। ইয়াত আছে অভিজ্ঞ জরুরীকালীন চিকিৎসকর দল, আধুনিক আইসিইউ আর ইমার্জেন্সি ওটি, 24 ঘণ্টায় সাজু আপনার সেবাত। এপোলো এক্সেল কেয়ার হাসপাতাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। ফোন নম্বরটি 9957568450।
0: শ্রোতাসকল, আমি চাওঁতে চাওঁতে আর 5 মিনিট সময়হে পাম আর আলোচনার বাবে। গতিকে শেষর ডাক্তার ডেকার পৰা আমি আৰু অলপ কথা জানিব বিচাৰিছো। জরুরীকালীন অবস্থাত নিজে যদি চিকিৎসক হবলৈ যাওঁ, আমি নিজেই বোলে এইটো খাই লওঁ, এইটো কৰিলে ভাল হ'ব, বা কোনোবা পৰিয়ালৰ কোনোবা ব্যক্তি এগৰাকী নিজে মানে কিছুমান পৰামৰ্শ দিব দি আছে যে এনেকুৱা কৰা তেনেকুৱা কৰা, গতিকে আমি সেলফ মেডিকেশ্যন কৰাটো ইমাৰজেন্সি চিটুৱেশ্যনত জরুরীকালীন সময়ত কিমান বিপদজনক?
2: আসলতে মোর আজি সকলো শ্রোতালয় এটা কাটর আহ্বান বলে কম, এজন মই জরুরীকালীন চিকিৎসক বিশেষজ্ঞ হিসাবে বহু সময়তে এনেকুৱা পাওঁ যে আমি রোগীজন আমার তাত এনেকুৱা এটা

লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বিৰতাৰ যোগ থাকে থানা বাংলি বন্তি টিমুপি আসাম নাগালেন্ড আজ পেক যা হয় আলংজাং থুলাপেন গেসগিরি কেতারলি পঞ্জিয়াফান ইউনিয়ন সরকার আসাম লাপেন নাগালেন্ড আংবং পাতুমি দেলহি ইউনিয়ন হেমরিট মিনিষ্ট্রি আলং ইসি ট্রাইপার্টাইট মাতে হামফাং কেথ মংবং মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং চেতক মন্তাংলু কাচেতং আলং ইউনিয়ন হেমরিট আহি নারপুকিদ মিনিষ্টার অমিত শাহ আসাম চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নাগালেন্ড চিফ মিনিষ্টার নেফিউরিও লাপেন ইউনিয়ন পেট্রোলিয়াম লাপেন নেচুরেল গেস আহি নারপুকিদ মিনিষ্টার হরদীপ সিং পুরিতা চেতং দুনলু বাংসপুর কিমু আলামদন কাছে টকপেন আজক আসাম নাগালেন্ড আজ পেক যা হয় বর্গ কিলোমিটার সুরি ইসি সুসি আংকাং আলং কেডোজাং থু গেস লাপেন পুঠিমি আকিয়া দাতগিরি কাতার লিপমাতে কাপেলং পন আকি মিয়াতবার ইম্পুপন পপুসি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিংজে বাংসকেং আমি সি নিহাং নিতুর আফান জাকং কাচারি পন আনুজক আসন পেমান পনসি ইন্ডিয়া আফান জাকং আহিন মেথাং আকিং আলং পাচার জা পনসি আকি মিয়াক্রং পিপন পপু নিং কাছে থে আলামথে পাচি নিলো কাচিং থুর লাপেন রাইকম পেন ভারত আডেট কিকিম কেরাং আহিন কেচাক ল কেডো আকে বানমাতে আকিসু আসাইডো আন্তা কাপিচুন পঞ্জি আফান ইউনিয়ন সরকার চেচাক লো লাপেন পুঠিমি আখিয়া দাতগিরি কাতারলি পঞ্জি আলামদন হেনলো লাসু আংঠেক লো পুসি চিফ মিনিষ্টার ডক্টর শর্মা নিংজে লামদন কাছে টকা মে আলং চেতং দুনসি ইউনিয়ন হেমরিট মিনিষ্টার অমিত শাহ নিংজে প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী নিহাং নিতুর আংকাং আফারমান কেডো কেডেং পনাকেং কাম কি আহক পেট পেনকে কাচুরো নাংজি আকেং কামলো লাসু আংবং আলং রেংডক রেংনি কাপে দোপন আফান মাংসি সুরিহিনী রাখরে সিরকেপ আনিং কান পেন ননপু আন ফাইক্রেহিনী আলামদন চেতক পনটাংলো কেবাংজি নিংকান আংবং ইসিহিনী স্টেট পেন আপারা নিহাং নিতুর আংকাং পেন আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার এক্ট মাতে আপসপা আরন পেজক পন পপুটা আলাংলি পাচিনি পন লামথে কেলংাতেং আসাম নাগালেন্ড আজ পেক জাহয় আংকাং আলং জাং থুগেবাই লাপেন পুর্থিমি আগে সাপুরু দো পুসি কামাথা কামুন্থি পন লাপেন আপারাতা আদর কেডো হাইড্রোকার্বন আপুরুতা দু পুসি চিনিপন হিনি স্টেট আংবং আর জিকিডিং ওপেন জাপেক জাহয়া পুথা কাহুরি সাই আজক ননপু আন্তা লাসোয়া খিয়াদা দাফান চেপারি ডেং পন ঠেক ঠে দেটলু লাসোয়া লামদন সি চকাম কাং থুর পন আহিন আকি মিয়াবার সাই পি পন সি হিনি স্টেট তা চেরাপ পেট পেন সাই কেকলেম পন আহিন আকে রাবান পুপুতা পাচিনিলো বাংফুকিলি কাহুত কাছে চাকপন আটেং চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেজাপনা সরকার কেবাংজি নিংকান ফো আলং বাংলাখিনি আতোয়া ফান ওডিং কে পিপঞ্জি আংবং ফানপি কেপ কে লো কে থান আংডেং আলংসি পিপঞ্জি বুসি পাচিনিলো বিরতাপং দা কাতুম আংনো পাতুমি কাপাচিনি পনাতেং কেবাংজি আনি লো কে থান আফান ডি এল এ বি এড লাপেন টেট আসাদ লাং কে উন্টাং আতোয়া ফান কে মেসেন আ বিরতাবাং বমলো চার্লি বাং আতুম কে জয় কে জি আফান নন পেন কে সির কেপ কেপ আংডেং কাচার্লি আতুম আলোকত নের কেপ আংডেং কাচার্লি আতোয়া ফান তা ইহুম হুম সাইকেল পিপন পুসি পাচাথাংলো ইডুকেশন হামফাং পেন বাং থং কেপ চার্লি বোম পেন আকিজুম কিডো চার্লিয়া হেম মাতে স্কুল আতুম ফান কাপ্রেক স্কুল পেন কাপাচিজু পঞ্জি আলামতা ডেং পনলু প্রাইমারি এডুকেশন কাছারি বাং ফি সুরঞ্জনা সেনাপতি লাসো পুঠা কেডো আন হাওয়ার এডুকেশন আসাই খিয়া তুম ফান টং সেকট পেন লু পিপনসি পাচিজু পন আসাই পাংচেং পঞ্জি আহুকুম পিলু বাং থং কেপ চার্লি বাং কেডো স্কুল কাপাচিজু আসাই ক্লেম পন পিয়া ফ্রাং আপুন আচাক ডোমা আবিমা লতা কেলাং পঞ্জি আফান পিনখাটলু হুকুম আলো অলং এডুকেশন সেতু পোর্টেল আলং কাপার লোপনা হুম তিন স্কুল আসাই কেলাং পঞ্জি আফান্তা পিনখাটলো ইংরেঙ্গ্রি ট্রক আসাম এসেম্বলি বাজেট সেশন কেবাং জি জাখং নিফাই ট্রক আনি পাংচেংপু বাংসো বাজেট সেশন আলং দিহি নারপু কেডো জয়ন্ত মল্ল বরুয়া ডক্টর শর্মা কেজাপনা সরকার আদুন্থু আবাতায় আপ্রাংসি কেচক লিমা বাজেট পেকলাংপু হারগিলা বাইদেউ পানং কেডো পুঠিমি আখিয়া দাতকেরাই কমবাং ফি ডক্টর পূর্ণিমা দেবী বর্মন আফান সুরিহিনী রাইকরা ট্রক আনিংকান ওয়ে ফাইন্ডার আনং ইয়াফান ইংবাই পন্টাংলো ডক্টর বর্মন আফান ন্যাশনেল জিওগ্রাফিক সোসাইটি লাপেন কিয়া চেলাং পেটসি বাংসু আনং ইয়াফান ইংবাই পনলো মেক্সিকো আলং পাতুবিয়াজু আলিরা চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড কাপ ফুটবল কাপাথু কাচিপাতি পাংচেং টাংলো এস্তেকা স্টেডিয়াম আলং কাপি দোপন বাংফু কাপাথু আলং মেক্সিকো আতুম সাউথ আফ্রিকা আফান হিনি ফাইভিয়া গোল পেন পেরেমলো লাপেন আইআইসিসি সোয়ারলো টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট কাপাথু পিনি পেন পাংচেংপো বেটা পান সিকান্ত নিকলো

লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু কার্বিং ডেং এলং নীলি বন্তি টিমুং পি কান্দকভিয়ে ফান্তা কার্ডম্বাজির সি কার্বিং ডেং পথ ডাং বন্ধুল পিনিকে ওসিক নিফাই গৃহিণী ভমতা আর্নি কার্বিং ডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা তবরা ফ কিলো হার্স পেন ফারু টক্সরা এঙ্গরা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ডল আদন্দু আং ডেঙালং পিনিয়া প্রাং সি পিনিয়া সারলামথে আর্য একসানা পিনিয়া সারলামথে রংমান আনুকে কালিল আথে এবয় কেলং বুলে কেলং বেরজি কালি লামথে কেমান হাকো আহুত ইনুদামনিত বাং ও মিরাক আর রংমান আলং কিজুই দাম পুয়ামাত নুকিয়ে কে পাক লং লকল লাসন সি লং জীবন পুরা আনি কাপ্রেকটা রংমান আনা দাম ধুল সেটা লং লেদেতল এসনবাগ আহরমু এবয় লং লকলু বুলে আবাতাই বাতাই তা কেলং বেরজি কালি পুয়া ফানসি কি পুটামালামথে পিনিয়া সারলামথে আপান হ্যানল পিনিকে ভমতা আনি আপৎসি লুন আং দেং আলং লুন চেথাক আং দেং পেন আসনসন আলুঞ্জির আর্জিক সনাং পিনি লুন চেথাক আং দেং আলং পেন আপ্রাংসি আলুঞ্জির আর্জিক সনাং সামসিং তেরন লাপেন জুনাকি তেরন পি কিলুন আলুন চেথাক আলুন আলাম থে সিং ভি দোলাং মা নাং তোটাংটি আর্জিক সনাং সামসিং তেরন লাপেন জুনাকি তেরন পি কিলুন আলুন চেথাক

Duma ke e oke pranaphan henu pu alanthe duma ahoma long ke tok ilitum kaddo kaveta theklong hurlo. Monta muniratum non puta duma mongbom chobom lapen duma saini pen henotsi chobom lang. Ok pranche pe mesenji pulo tangte duma ason an pen che pahelo nanji. Duma ke mong ke cho lapen kahenot pen ing phor elang joy ing huarlo e hambia long ta ক্যান্সার কে সুলং থে দুমা কে মং আমি হি দুমা কে মং মে আতুমা ফান কার উড পেন আজয়নে এ অক এ প্রাণ হেনো ইডাকচি লাসি হিথি কুলার মোটর কারিয়ার লো লাপেন মনিত কাচিং লুম আলং দুমা মং মে দেট নাই জি ওসো কাচোপাথে আসার পি মারা তুমা ফান দুমা পাচোছে দেট নাই জি লাপেন মং মে দেট নাই জি কেমেসেন আজির পজির পিয়া তুমা ফান দুমা তিরবা ভেদেসি আকেমে আর তা কাবে দেত আও সোমার তুমা ফান দুমা পাচো লাপেন পামং লং লে দেত নাই জি নেঞ্চি বি একথা ইলিলে দুমা আফান কে চো কালি বন্তা দুমা সি এ ফান এ কে চো ইলিলে বিড়ি সিগারেট আফান কাংসিপ কালি বিড়ি সিগারেট সি এ ফান এ কাংসি দুমা আচুমা ফান লে ইলি মে কাপে চো কালি বন্তা দুমা সি এ ফান মে এ কাপে চো

লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু। পিনিকে পিঠি আদাং আলংতা চাইল্ড লেবার আফান কে খামখেদুন আর নিপুসি তালনার জোপনল পিঠি আদাং আলংতা পিনি ওসমান আর তা কিজুমতুম আফান কাপাংদাত আফান কে তয়া পুথা কে খামখি আর নিপুসি হক পনল সুরিহিনী রাহিনী আনিংকান বসিক নিফাই ক্রেহিনী আর নিশি পিঠে আডাং আলং লাসুয়া পুথাক পাছে রক্তক পঞ্জি আফান ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন মাতে আই এল ও পেন্সি পাঠিক পনলু আর্টা কিজুম আউ সোমারাতুম কেলংরংজি আবারসাই মাতে কাচালি আবারসাই কাচিংথুর আবারসাই পেন টিকু গ্রকসি গভর্নমেন্ট ট্রেড ইউনিয়নস রাত আসং মাতে ইউনিসেফ জগজাকতা লাসু আর্নি আফান চেদনডুনল লাসোয়ানি কে ওসুমারাতুম কাচারলি কি জুই লাপেন রাইকম পেট পেন কি থে কি ডিং আফান পু ইলি তুম আফান নাগাপাচিনি পন আনিল লাসোয়ানি কাপিচুন পঞ্জি আফান আকে জয় পেন কাচারলি আকেনাং সট কাচারলি লাপেন কেমেসেন কাচারলি মাতে আর ডি কেডো কাচারলি পিপনসি কেডো আনা ওসুমার আফান তা পিপন নাংপো ওসুমার পুলোতে কাদো কাবি বিহে

0: lapuson aronating pen ho or kirikasi ang parta farm yard manure kalite compost mate kithutang lobi loban chainong chelong ahi hai hui chiri isi chutiki ang kangalong quintal cap pen crep ho an cho e cho som pen chiklo e jon bak afrang ke thok kiri kenang sot ahok jong si lapuson scientific aron ating pen le sok cho e cho som lutang te ili chiri isi along le pen mun krep ho pen mun thong ke bra pho an sok chorot churim long ji nasi ili chuti ki sarpo abang phu maduta cho e cho som mahut kason se aho or rimpon bek nang ji
1: lapanupon ang litum baneswar bi ke thanpon sok to each som apora hood kopipi aho or si koson son si kachipari ding bon nangi ma bang so patak lam ji rajolong tanglo laki akaswani guwahati mahabahu kabing ding kebang medium vi pen mitar paru plira kri si ra tobora pho kilo hertz pen paru troxirang kora sir kebla pen mega hertz pen le paru isi ra tobora trok hanlo plastic abek mate ajarong iri along ki odwerta ok prana phan hinu lasi hon kalite kakot mate paper kaselam abek si ajarong si rimwer nangji munira tum kaike ta plastic hormu kebar thap pena jong longli lang tomon anta kachi hu phiri mi milu kapang reng marat apia tum ta kachini ni pen plastic hormu ki chupena jong kithia phai dupik tanglo ইলি তুমজং সি প্লাস্টিক আসনসন কাহিনু আহরমু রিমরে ডেট্রা লিরসেং আপিরথে কিমরাং থেক আসনতে কোয়ান সি কেলাং মেজিনি নাংলি তুম মাথাইক থা লাসি নাংলি তুম প্লাস্টিক আহরমু রিমরে ডেটসি কেমে লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পুথত আদুন্থু লুন জেঠাকাং ডেঙালং লুঞ্জি রাজিক সনাং কিলুঞ্জি সুরেন বি লপেন মিনুটি তেরাং পি কিলো নালুন জেঠা আলু নালান থি নাংমেন

পিনিরা পর্যগিতানরলাসে আকাশবাণী গুয়াহাটি মহাবাহুকার বিং টেংপেনাল পানসিকাং তনেকল পেনাবলে পুঠাটা পরতেং পেঞ্চে টং ঠিকলো নাং দুমি থাকমি কুরবাং থু

ଖାଇଯାଏ ବୋଲି ରାମଣ୍ଡା ନାଜରିନୀ ସାହା ଗଲା ସାନା ବୋଇ ଖାଲି ଶୁଣିବାରମ୍ୟାନ୍ ମାଉଖନିଫ୍ରାଇ ଇସେ ସିଗାଙ୍ଗରେ ଅଙ୍ଗାରଗ୍ରାଣି ସାନିସେ ଲୋକଫରଜନ ସିମ୍ବଲ ବିଥାଙ୍ଗା ସାହା ଲଙ୍ଗାଇ ଥାନାୟ ଗାଉସରଣି ଗଠ ଗଠାଇଫ୍ରା ମା ମା ଜାନ ସାନ୍ଦଙ୍ଗ ବୈଫୁ ସାଉସୁ କାଶିବି ଦ ରିଞ୍ଜୟ ବସୁମତାରୀ ବୁଦ୍ଧ ଆହା ଫିସାଜୁଆ ମା ଜାନ ସାନ୍ଦଙ୍ଗ ଗାଉଖୁନ ଠିକ ଖାଲାମ ବୁଦ୍ଧ ଆ ବାରାଦ୍ରାଇ ନାରସିଂ ବାୟାଖିବି ଖାଫାଲ ଯା ଦଂ ବିନ ଯାଥସି ଅଜିହାଇ ଗୋଜେନ ରାମସିଆରିବ ବୁଦ୍ଧ ଆଲେ ଗଠକୁ ବୁଦ୍ଧ ନୁ ମାବା ମୁନ୍ସେ ଜାନ ଥାଙ୍କି ଏବା ନଜରଲା নাথাই বেকব থিয়ারি থানাঙ্গেন নি নজর থাকিয়া ফিথাই থায়াবতো জানো হাগৌ হনব্লা মা খালামনে বিনিখাইনে নজর আর গাউনি থাকিয়া জাফুঙাব্লাবো গুবুন জাইকি জায়া খামানি মাউনোবো সরে সরে থিয়ারি থানাঙ্গেন সিম্বল ব্রহ্মা হাকু দাকুই সাহাকো লংনানি বুমবাই আং থাঙ্গসেই দেই ভাই বাবুকো মোনানি দো রিঙ্গায়াও টিউশনো দনেই নাঙ্গো বাহা ফরাইসালিনিফ্রাই থংজঙ্গৈ বিয়ো গনোখো আইদানি টিউশনো হাববোখায়ে নয়াও ঘন্টাসেসে উন্দুনো মানে দা বেলাসে বা রিঙ্গায়াও সানখান্তি টিউশন দো ইংরাজিনি ফরেনগিরিয়া হরও ফুই সিম্বল ব্রহ্মা জেরে হাগু গাউনি ফিসাজলাকু ইঞ্জিনিয়ার নঙাবা মজান গজৌ থাকানি সাকরিয়াও থিসন্নাইনি সিমান ফুং সান হর গুবুন খতায়ানো গয়া জবর আদরেই যতনে ফিসাজলাজনো সমা হগারে অফিসাওবো বারা সান থাঙা বরৈবা মেনেজ খালামনানি লায়ে ওজনাই সিম্বলনি বিসি রুমবংশ্রীয়া মোবাইল জন সম বার হয়ে ফিসায়া গাউন থরসি থরসা সুনানী ওখাম সংবাই বিসি রুমবংশ্রীয়া খ্লা খ্লা মিনিগ্লাবনা লগেজন সরজনবা সাইনা সম হগারে ওজনাই সিম্বল ব্রহ্মা গাছই থাসারি গংলাইনা মাফুংলঙে রুমবংশ্রীয়া মনফা মনই জরখা ওখ্রি সংনস মজা মানগ্রা সিবাই আর বেকুন গনায়ব সিম্বরাব দখ দখ মাই দাঙ্গি সংসারক সালাইদিন নজরা বিশ্বনি ফিসাজলা বিদক ইঞ্জিনিয়ার জাহাতারায় গতবাবো মাবলাবা বিরগ্রা জাহাজ বানাইগ্রাসে জানো গোসু দোকান বুনেও বিমা বিফায়া আরবাব খুশিজন সিমান নুফলিবাও খুরমা বাহাগি লগেদগে ফৈবলা জেসে হাগু ফিসাজলানি খতালো সবসুফাই থাকে রুমবংশ্রীয়াবে টিউশনও লংনো থাকাই লন লানানে গমসে সাকা থংব্রী গাড়িবো বাইব্রবথারবাই জিরাই দপনায়ানো গয়া হনব্লাবো বারা বুদ্রাইনাই যায় হরব সানব টিউশন আর টিউশন মেট্রিক আঞ্জাত হওয়া দো দান সলোথারসেই কিসিম কিসিম জাগ্রা ফিথাই সামথাই লাবোখানানে দন্দমখাদং সিম্বরা টিউশনও দনো থাকায় সমব বিসি রুমবাঙাবো থাংফা খাতারে নখরনি আদ্রা খামানিকদি মাওনাঙ্গ বিহা থাল থাতারা এবার লানোবো না যায় গসৌলাই জেবো মৈলা গৈথারা নাথাই ফিসায়া ববেওবা ওঙ্কারলাংলা ফোন থুনাই থাপ থাপৈনো জাথারখায়ে হজং ফিসায়া মা খামানিও নাংথাবদন থাল থায়া নাথাই সোমহুরলো ফৈবাইনা ফিসাই সিম্বরা গক্রি ফিন হরো ফৈবাই দং ফৈনিয়াও আপেল আঙ্গুর আর মজাং বিস্কুট লাবোফা বাবুফা জানো থাকাই জেবোয়ানো গৈথারা গক্রি ফৈনানে ওঙ্কামাবো সংফৈদো আঙা উদি খ্রেব খ্রেব সাবাই দং ফিসাই সিম্বলনি সিমাঙাবো বিসিকো গজন হনাই আর ফিসাজলা বিদাওকো ইঞ্জিনিয়ার খালামথারনাই বাই বাহাগিফোরা সিম্বলনি হামফ্লা সিফ্লা হাগলুং খাসি জানাইফোরকো নুনানি সানো বুঙো হা ইসোর সিম্বলনি নাজানাই নাজানাইকোতো নাংকাথারগো নাথাই হাং সর্থিয়াং সর্থিয়াং খামানি মাওব্লা মালাবা সৌথুনোবো গনাং জায়ো গাদলুনো হার্ট ফেলবো জালায়ো নাঙ্গৌ জখানি জবোর গুসু মেলেমজন গজনই মাওব্লা জেবো দুখু মোন্নাঙ্গৌ জাখাথারা দাখালিসে মেট্রিক আঞ্জানি রিজাল্ট ফসাওদেন বিদাওয়া নাথাই সানখান্তি আর গনোখ আইডায়ও কমতার নম্বরক মনবাই নসুংসে সেরনিয়া নাথাই জবর মজা রিজাল্ট খালামদেন দা সিম্বল আর রুমবংশিয়াল লাখমা লাখমাস কথাক রাইলাইগাছে সিম্বলনি সমখে মোখাও জঙ্কল মহরক নুনো মানাক গুহাটি বই সাই বিকাশ প্রাইভেট ফসংথানও মংবু থিসন খাতারবাই সিম্বল বিগমই রিন্দাওয়া প্রিন্সিপালজন সৌরাই মূ থিসনেও গনায়তি যাদমেন দা জেনায় যাদ হোস্টেল লানসে গঠ বিদাওয়া থানো সুখুয়া বাকুয়া জানাই বিফাক বই সাই বিকাশ স্কুলনিফ্রাই লানফিন খনলে খনলে বুহরবাই থাকাসো যাবাই মা খালামবাবলি গুমই এসেবান খরচা খালামখান উনাও বাবুয়া বই স্কুলও পড়াইন হায়া বুহরদসে সিম্বলনি রাওয়াও বিগুমি রিন্দাওয়া খারাও মারাও বিসর থাকা বাগানসালিয়াও থানব্রবনানে খৌরান লাগিয়ে হানবা সিম্বল আর

0: এই কাহিনী হল এগৰাকী ফটোগ্ৰাফাৰৰ আৰু তেওঁৰ অন্তৰাত্মা।
1: ও লাভলি, ৱেল ডান,
0: বিজনেছ প্লেন এপ্ৰুভ। এতিয়া ষ্টুডিঅ'ত ডাঙৰ হ'ব, নতুন কেমেৰা, নতুন লাইটছ, একে সময়তে নতুন কাৰ এখনো লৈ লোৱা, সেইটো লোনেৰে নহয়, লোন লৈ লোৱা কামটোতহে খটুৱা। সময়মতে EMI দি থাকক, ক্ৰেডিট স্ক'ৰ বঢ়াওক, ভৱিষ্যতে লোন সহজে লাভ কৰক। কাৰ লোন যদি মোৰ ফটোকে লৈ লোৱা, তুমি গুণ।
2: RBI কয়
0: বৃত্তীয় বুদ্ধিমত্তা সমৃদ্ধ মহিলা।
3: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু।
4: বাইদেউ, চাকৰি পাই গলো।
5: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
4: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
5: রবে শুনতু, স্যালারির আগতেই খরচ।
4: টোটালি কে লোন পোয়া যায় ন?
5: প্রথমে বাজেট বনাবো লিখি, তার পিছত খরচ কর।
4: কিন্তু বা,
5: সা উপার্জনের এক অংশ সদাই বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নোয়ারিবি।
4: ও বাইদেউ, পার্টি মোর বাজেট তোর।
2: RBI কয়
0: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
3: এতিয়া আগবঢ়াইছো হাফিজা বেগম চৌধুরী কণ্ঠৰ জিকিৰ।

সহকারী আয়ুক্ত অন্বেষা ঠাকুর, জেলা শিশু সুরক্ষা বিষয়া, মুখ্য আইনী সাহায্য প্রতিরক্ষা অধিবক্তা, অসম চেম্বার্স অব কমার্সর শিবসাগর জেলার সচিব, চাহ বাগিচা কর্তৃপক্ষ, শ্রম কল্যাণ বিষয়াকে আদি করে কেবাজনো উচ্চপদস্থ সরকারী বিষয়া আর স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসকল উপস্থিত থাকে। বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবসের সংগতি রাখি আজি ডিব্রুগড় জেলার মহিলা আর শিশু উন্নয়ন বিভাগের জেলা সংকল্প মহিলা সবলীকরণ কেন্দ্রের উদ্যোগত তথা রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযান, জেলা শিশু সুরক্ষা গোট, চাইল্ড লাইন আর ডিব্রুগড় জেলা প্রশাসনের সহযোগত সজাগতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলাখনের বিভিন্ন চাহ বাগিচা অঞ্চলত কিশোর কিশোরী আর অভিভাবকের মাজত এই সজাগতা অভিযানের আয়োজন করা হয়। এই সজাগতা সভাবর সমল ব্যক্তিসকলে শিশু শ্রমের ক্ষেত্র থাকা বাধ্যবাধ ধকতা, আইনী ব্যবস্থা, বিপদত পৰা শিশুক উদ্ধারের থকা ব্যবস্থাবলী সন্দর্ভত আলোকপাত করে। রাজ্যের অন্যান্য প্রান্তর ধেমাজি জেলাতেও আজি বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস উদযাপন

0: পর্যালোচনা করা হয়। জেলা আয়ুক্ত মেঘা নিধি দাহালে এই বৈঠকত ব্রহ্মপুত্র নদীর পারত অবস্থিত ধুবুরী জেলাখনত বানপানীত প্রতিবছরে ক্ষতিগ্রস্ত হয় বলে প্রকাশ করে। তেও জেলাখনত রূপায়ণ হয়ে থাকা সরকারের বিভিন্ন কল্যাণকামী আসনির অগ্রগতি সম্পর্কেও অভিভাবক মন্ত্রীগুলিক অবগত করে। অভিভাবক মন্ত্রী শ্রীসিংহলে দক্ষতা উন্নয়ন আর শ্রম বিভাগক শিশু শ্রমিক সম্পর্কীয় প্রতিবেদন দাখিল করবলেও এই বৈঠকতে নির্দেশ দিয়ে। আজির পর্যালোচনা বৈঠকত হস্ততাঁত আর বস্ত্রশিল্প বিভাগে গামোচা আর অন্যান্য সংগ্রহ মন্ত্রীগীর সম্মুখত প্রদর্শন করে। একদরে সংস্কৃতি বিভাগ, ক্রীড়া বিভাগ আর অর্থনীতি তথা পরিসংখ্যা বিভাগের প্রতিবেদন সমূহ সংশ্লিষ্ট বিভাগীয় মুরব্বী সকলে উপস্থাপন করে। ন্যায়াধীশ শর্মিলা ভূঁইয়ার ফার্স্ট ট্রেক আদালতত জুবিন গার্গের মৃত্যুর গোচর সন্দর্ভত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া অব্যাহত আছে। আজি ফার্স্ট ট্রেক আদালতত দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। রাজা অসম আর আসাম পাবলিক ওয়ার্কসর সভাপতি অভিজিৎ শর্মায় আজি জুবিন গার্গের মৃত্যুর গোচর সংক্রান্ত সাক্ষ্য প্রদান করে। রাজা অসমে কালির দিনটুত আদালতত সাক্ষ্য প্রদান করেছিল যদিও সেয়া অসম্পূর্ণ হয়ে রাত আজি পুনের সাক্ষ্য প্রদান করে। গুৱাহাটী মহানগরী যান বাহন আরক্ষে যান বাহনের সকল নীতি নিয়ম মানি চলবলে রাইজর প্রতি আহ্বান জানাইছে। রাইজিক সজাগ করার উদ্দেশ্যে আজি পানবজারত আয়োজিত এখন সংবাদমেলত উপ আরক্ষী আয়ুক্ত জয়ন্ত সারথী বরাই কয় যে অসম আরক্ষী বা গুৱাহাটী যান বাহন আরক্ষী রাজহ সংগ্রহকারী বিভাগ নহয়, রাইজক সজাগ করার বাবেহে যান বাহন উলঙ্ঘাকারীক জরিমানা বিহা হয়।
1: বা নিয়ম সেইখিনি যে সকলোখিনি রাইজে মানি চলে আমার কারণে নহয়, নিজের কারণে, নিজের ফেমিলির কারণে যে গোটেখিনি যিখিনি আমার বেশি নহয়, যে যেন বাইক এখন চলালে দুইজনে হেলমেট পিন্ধব লাগে, গাড়ি এখন চলালে সিট বেল্টডাল লগাই লব লাগে, বা গাড়ি এখন চলালে মোবাইল ইউজ করব নালাগে, যদি কোনোবাই ড্রিঙ্কস করেছে কোনো কারণে রাইডিং অর ড্রাইভিং কোনো কারণে যাতে নকরে, রং ট্রেক ড্রাইভিং উল্টা ট্রেকত যা সেই ড্রাইভিং যাতে নকরে। আর একটা আছে আমার অনুরোধ আপনার থ্রুদি সকলে, কোনো যাতে হাইওয়েত আনঅথরাইজলি গাড়ি পার্ক করে নথয়। এইখিনিরপর গুহাটীবাসী রাইজ বাসী রাইজে অল্প জাগ্রত হোক, নিজের যানটো নিজের জীবনটা বসাবর কারণে সেই সর যিখিন ট্রেফিকর নিয়ম, সেই ট্রেফিকর নিয়মখিন প্রযোজ্য করে।
0: উপ আরক্ষী আয়ুক্ত শ্রীবরাই কয় যে আরক্ষী সঞ্চালক প্রধান আর আরক্ষী আয়ুক্তর নির্দেশ মর্মে যা দুমাহরপর যান বাহন আইন সন্দর্ভত সজাগতা চলাই থাকা হয়েছে যাতে পথ দুর্ঘটনা রোধ করবেন। পথ দুর্ঘটনা রোধর প্রতি মাহে মুখ্য সচিবর অধ্যক্ষতায় বৈঠক অনুষ্ঠিত করা হয়ে আছে বলে শ্রীবরাই উল্লেখ করে। মহিলার বিরুদ্ধে যিকোনো হিংসাত্মক ঘটনা রোধ করার বাবে প্রচলিত আইনী সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে ব্যাপক সজাগতা সৃষ্টির লগতে প্রশাসনিক সষ্টমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে। নগাঁও জেলার আয়ুক্ত দেবাশিষ শর্মায় জেলা মহিলা কোষের এখন গুরুত্বপূর্ণ বৈঠকত সভাপতিত্ব করে কয় যে মহিলাসকলের ভালেমান আইনী সুরক্ষা ব্যবস্থা আছে যদিও সেই সম্পর্কে বেশিরভাগ মহিলায় অবগত নহয়। জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষত আয়োজিত বৈঠকখনত ঘর হিংসা, যৌতুকজনিত নির্যাতন, উৎপীড়নের সম্মুখীন হওয়া তথা কর্মক্ষেত্র যৌন নির্যাতনের বলি হওয়া মহিলাসকলক জেলা প্রশাসন তথা আরক্ষী প্রশাসনের তৎকালীনভাবে কিদরে আইনী সাহায্য আগবাবা যায় সেই সন্দর্ভত আলোচনা করা হয়। বৈঠকত সমাজ কল্যাণ বিভাগের দায়িত্ব থাকা অতিরিক্ত আয়ুক্ত কমলজিৎ শর্মা, জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষক পার্থপ্রতিম দাস, অতিরিক্ত আরক্ষী অধীক্ষক রৌজি তালুকদার প্রমুখে সমাজ কল্যাণ বিভাগের বিষয়া আর কর্মচারীসকল উপস্থিত থাকে।
2: মেঘালয়ের ডামালশ্রী অঞ্চলত হাত শিঙিমারির গুৱাহাটী অভিমুখে যাত্রা করার সময়ত এখন ভারতীয় বাহনের মেঘালয় আরক্ষীয়ে পাঁচজন বাংলাদেশী নাগরিকক আটক করে। মেঘালয় আরক্ষীর নিয়মিয়া নাকা তালাচীর সময় পাহাড়ি নগর নাকাদলে সন্দেহবশত সোধা পোছা করা লোককেইজন বাংলাদেশী নাগরিক বলে আরক্ষী নিশ্চিত হয় আর আরক্ষী লোককেইজনক আটক করে। আরক্ষীর তদন্তত লোককেইজন বাংলাদেশের রাজশাহী জেলার নাগরিক বলে পোহরলে আহে। এই সন্দর্ভত তুরার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক প্রিয়ঙ্কা ওয়াটারে সাংমাই এইদরে কয়।
3: On a strong suspicion that the occupants, which were originally eight of them, were not of Indian nationality. And the remaining five, their documents were verified and they were not able to produce any valid documents to prove their citizenship. And on checking their phone, we found that they were having Bangladeshi SIM card. And questioning them, we found that they were actually from Bangladesh. And I can give you the names. Their names, the five

0: dey mora da sem
1: hai hai
0: te bole ki koribo lage bole apuni cotton college hostel ot goi tete hostel to ei overbridge ro kakhot
1: hai
0: hostel ot goi tahato porhabo lage moi bhabisin disai dekhilu কথা তো বেয়া নহয় লড়াটো খুব ভাল সিদিনাই মই কিন্তু প্রমাণ পাইছো ই ভাল লড়া প্রশ্ন করছিল মোক তে গই সিহতক দুটা নাইনের লড়া দুটা টেনের লড়া আর হুক সুগ্রন্থে আরো একটা কথা কলে যে আপনি লড়ার পরা পয়সা লব না লাগে আমি দিম পয়সা আমি কি দিম এটু আমার কথা এটু লড়াইও জানিব না লাগে আর আপনি তাহাতর সেই বিষয়ে কথা নাই আর আপনি রিক্সাত যাব রিক্সাত আহিব তার খরচও আমি দিম কর্পোরেট দিছিল মই এতিয়াও নাজানো কিন্তু মোক সেইটো বন্দোবস্ত করে দিলে এখন রিক্সা ঠিক

0: গীতটি গীত বড় সুন্দরকে আছে শিলংরে মনালিসা লিংডো
1: শিলংরে মনালিসা লিংডো তো হৃদয়ত অকলে গাইছে হৃদয়ত অকলে গাইছে কিন্তু রেকর্ড করেছে জয়ন্তী হাজরিকার সহ
0: দুইটা গীতে বেলে বেলে ধরনের
1: দুইটা আলো বেলে পিছত খুব বেশি পার্থক্য হওয়া নাই পিছত শুনবলে বেশি মধুর হয়েছে পিছত বেশি শুনবলে বেশি মধুর হয়েছে।

0: গীতিপাত একেবারে আইপিটিএ যুগের সময়ের গানটো সেই সময়ের গান। পরবর্তী কালত তেও সত্তর দশকত সত্তর আশির সময় লং প্লেন রেকর্ডত আকো গাইছে গানটো, এটিকলি গীতিপাত, এটিকলি গীতিপাত বলে গাইছে।
1: রতনপুর বাগিচা,
0: রতনপুর বাগিচা শব্দর সলনি করেছে। এনেকা শব্দর সলনি করা আরো গান আছে, বিশেষকৈ এইটো আপনার আমি অসমীয়া নহম নহলিয়া, সেই গানটো তেও প্রথম গোয়াতো বেলেগ ধরনের একটা মাধুর্য আছে। দ্বিতীয় গোয়াতো আশি দশকত অসম আন্দোলন যেটা আরম্ভ হয়েছে সেই সময় তেও আকো গানটো রেকর্ড করেছে। তাত মেজর কিছু তেও সলনি করেছে, মেজর সলনি হল আজি অম্বিয়াগিরি নাই দেখ গল গল বলি, নাইটো আছে বলে কৈছে পিছত, অম্বিয়াগিরি আছে গরিব অম্বিয়াগিরিও আছে
1: প্রাসঙ্গিকতা
0: আছে, তারমানে নাই আর আছে আসলে অর্থ একটাই, নাই বলে নাই মানে থাকি লাগবে পিছত আছে বলে কৈছে। বিহু সেবা আরো দুটামান শব্দ ভিতর সলনি, বিহুর ঠাইত বেলে শব্দ ব্যবহার করেছে, সেবা যাচিল আগতে বিহু বিহু সেবা যাচিল আসলে বিহুতো কোয়া নাই পিছর বার, সেবা যাচিল গতি এনেকা ধরনের সলনি তাত করেছে।
1: আৰু পার্থক্য আছে আপনার বোধ করি ও জোনালী দীপান্বিতা গীত আছে,
0: ও জোনালী দীপান্বিতা, ও জোনালী দীপান্বিতা আই পি টি যুগের গান, পিছত আকৌ রেকর্ড করেছে আগর আগর কণ্ঠতকৈ পিছৰ কণ্ঠ বেছি কলিষ্ট হৈছে পিছত যেটো গাইছে।